ঠান্ডা ঠান্ডা দরবার তজমিন সর্ত করা খো মেরি দর্শন দিজা খোল কে মার রহ তুম তন তনিয়া দার দিয়া গি শ্রবণ অনুসরণীয় তো সোজাস তোমার মাঙ্গো কাহে রং সব দেখো তুমি তে মেরো নিস্তার যা দেও না মা বে পিসদা মা তে কো কৃপা পেই হপাল কের কবি তু সমরত দাতে চার পদার দে নবার সো কো টাল গুরু সে মিয়া এহ রস সহজ সবাই দর্শন